0: বিলেপ নুই খুঁইছে কারি ধুই না আরু গান ও নামা লাইরিয়ে হা হা তাই বাঙি নুং ইয়াই সাউদব সাউদবি সাপ নাবিম নামা হা কি দমক তনি হাই দনা হাইরাং আইনা লাইকারকপ লাইরাং আইনা লাইথে লাকপ বুনে নাবিম নামা হা না পাই মপুংনিং খুঁইজং এ তিলাং আইনা খায়ো নারে কারি থুই না ওয়া হুইদং লাঙম নুইয়ে
1: মিংসে ও প্রেমিতা সালে গ্রুপ কি মিং নোংদোল সালে গ্রুপ সিনফমে আচাপ সাবি
2: কয়াম কুইরে সেল হেল্প গ্রুপ জয়েন তরপসে হে হোদি
1: হোদি তৌদে সেল হেল্প গ্রুপ ফর্ম তরপদি 2021 আদুগা বেলেপ ফর্ম তরপনা 2022 আদু 22 সিদা আখোইগি সেল হেল্প গ্রুপ বেলেপ সিদা জয়েন তরে
2: আদা হোজি ফাবুদা হানা মামাংদে ইয়াউদ্রিঙ্গে গে ইয়াউরব মতুঙ্গা গি খেনাবদু ইসাদা কারি কারি কানাবদু ফাঙ্গে হাবদু
1: আদুজি হাইবগি দি লয়ব না র ইয়াম লাইরে আদুগা পয়সাগি কেগি হাইবদি গসাই মামাংদে সু আতোপ ইমানাবি মিয়াম না লয় হাইগ্রে কো সিদি সেল হেল্প গ্রুপ ইয়াউ তারাগা দি সুগুম বখুদং সাবা মিয়াম ফাঙ্গে হাইবসিদি মিয়ামদে লয় লাইনারবা আইডিয়া নেবা আদুগা আই ইশা পার্সোনাল লয় না আই ইশাগি হাইজা তারাগা দি আই সে হানা সুম লাইকাইগি মিগা ইয়াং কোংনা গাংনাদাবা ইভেন আইগি হিংগুনগি সে ইনামনেবা সিগাবো আই ফামিনার ওয়ারি সানা দেবা এম আই চম থ দরকার খারো চক্রগ চত্রগে আই ইমুদি সুন্দর হেনদে হোজিপি আইমদিন সাইজিবত আই খাদ্রে আইনু কৌদ্রে
2: মি খুব কৌনাদা চাপথর তাথো তাসন লোক তৌনব ফে
1: হাইবনে নাইরে হাবিদ চো নাম চুবদর কিনমত চা থাকু সিজু চাগেছে সুমায় তৌনারগানে
2: হিংনবাইবো ফেব হান মি কৌনাদবসে হচ্ছে মি হে উব হান কৌরে
1: হো হো ডাক্তার লেনিন হিদাক পাব চারগানে আইসে ইমুদি মানথোক্তরম্ব মেম্বর খে সুমায় পুনমিনবদি হিদাক লো লংটোকরে
2: মাম পুলকু নাইরে মেয়ার তৌনারেদনা কীগুম আবাব তারু মই মাম এ মামসিন হাইরাবনি মেয়ে খুদংসাবি ফেবাদি মানে খাবিরমনি মমানা মাম পানি
1: ইনি সেল হেল্প গ্রুপ মারি লাইনব পোট দ্রামা মচা খতং তো
2: মাইবি সাবিব ইনেগানে
1: ওইদিনে নিনে সে মথা সান উইয়ে কী তৌবিবগে নিনে
3: বিমা ইচানুপিদো ফোন মেটনদি ইচানুপিদো মাসিজব দুর্গা মাগা নতব লমবি কী হাইবদবু হঙ্গব ইচানুপিদো কংসি ওইহরে আদো মাদন হুন্টোপিরমে আদে ইমাসে লাইক লাইসুক খর হইতবনে তৌব খাদনে ইমাসে তুমিনা কনাদ হাইসে কনাদ তানসিগেদনে আইসে মফমসিদ আইসে ফমগ লাইরমিনে
1: নিনে ইস্যু হাগ্র সু আপনি মথা সাব পোটনে আদো নিনে সুমাই তোসে আইন খাঁজ হাইজরুবী ওফামস নচদেবক নিনে হান আখোই সেল হেল্প গ্রুপ সেল হেল্প গ্রুপ হাইবসিদি তাবিগ্রব
3: সেল হেল্প গ্রুপ সেল হেল্প গ্রুপ হাইবসে হই লাইকাই আঙানে সেল হেল্প গ্রুপ চলিনি সেল হেল্প গ্রুপ চলিনি হে হে চলেবক আদো মই সেল হেল্প গ্রুপ আমি হাইবসিদি খে সেল হেল্প গ্রুপসিদ কই তৌদবনো হাইবদি ইনে খাদব হাইগ তার
1: আদনে সেল হেল্প গ্রুপসে হানবু যাবিরমু ওরসুবিরমদব তারগুনে সেল হেল্প গ্রুপ যাওদ্রে হাইদান আখোই মেম্বর নিনে হইসু কু ইনথোক আদারগাদবিছে নিনে কি হোজকে আঙাদ থইব প্রবলেমদিনে নুপিগাই কনু মমানদ ওয়ার্ড আনবকো উমেন একশন ফর ডেভেলপমেন্ট হাইদানি মফমসিদ আখোই আঙাং নুপি মচাদ থাকব ইস্যু ওর নত্রগ আখোই পালব মৌসিন থাকব ক্রাইমগি 도 오로 애니 히람 쿠딩 막다 누피기네 하이바 쿠딩 막세 하이리바 마팜시다 잘라가 코이 로이 마타나바 야이 타나바 마탐다 코이 페샤팅 가다바나테 마가 마리레이나바 우킬기 마탕 도 에게라 아마 에게라 하이리바 마팜시다기 로이나마 코이다 서제션 도 비라가니 아도 야라가 디니네나 야닝 보이라가디 마팜시다 잘라가 타나바다 카이카
3: 아두디 이네나 강다바가 고 아두디 이사야오링아이다 네 마팜도다 헥터 살로로시
1: 살로로지 살로로지

0: Bun bana pangal ni bi hele hepsi de araybam da oram de bi. Isai de gi drama de gi matang se kadom jase ya asom mata gi se ko.
1: Ai gi ming pasang bam bina pani chele ru ki maming na mangal SIG. Ai gi simpam di phi sa.
0: O jiti kari sa bi ge
1: a phi mate oin sari. Koi gi phi mate in na ba.
0: Yon ba gi matang se de kamai ta ba.
1: Koi gi chele ru gi hana president oram ba CM Romilana. A koi phi se sari mi asma loi lok san bi.
0: Ai di poti ফিদেদমাম সাজিলুরগা মুয়োনমলাইতে বেরানে বা নাত্রানে কো পয়সা অন্তপসিনে বয়াম দেকার উইদিদি আদমমাংগদি ইসাইসু ময়াম তামিনাগরে দেগিদি নীলামচা মাই মানপামজাবা ময়াম তোখরে ইসাগি বদি কারিন পাংতকুই দইসা
1: ইসাইদি ময়াম নো সাকরামনে ননে ময়াম নি টপ টপ টপ সাইরে ওয়ান থিজারাগে
0: আইদি আপুন মেরা পাগানলি হাইরে বেলেফ গ্রুপ সে সিডি আদকি মতিলি ব্যালেন্স লাই ভেরাইটি প্রোগ্রাম সুদরে তারসিলে
1: আইগি সাইরেঙ্গি মামিংনানে পুনসি খংসাত চলি মফাম খুদিং লেপতনা পানথুমবাম লাইতনা খোংনা চাপা মফামদা লেংবানদা খাউজাও খাউজাও ইয়ালি ইয়ুমথং খুদিংগি কৌরি আসাপট পোরে এ লাহোর কদ্রো চেনথোরাই আঙ্গাং সিংসু নিনে চৌচৌ ইয়রকতরো খুরমানদি পুরকতরা হাংলি মফাম খুদিং নোমাগি সেন খরাগা তানবা নং হোকতে করোনাগি চাইথেংনা খোং খুদ লয়না পুনছিন বিকি কাঙাউনারাবা কুয়াখলছিনা হিনাবি লম্বিদা চলি পুনছি খোংচত
2: আদু নুপানা দি সাকনে আইনে পামজাদনা তাওবনে
0: সাইদে পামবু পামাদি নুপানা সাপানে পিনে সাপাইবলাইতে নাত্রা
3: মানে

0: ত্রিসুমাং লীলা ইগি নাচোম লীলা সিগি মারি সুবা আরোইব সরুক
1: নানা ওগি কানা সুলে জিদি ইতে মনা হাঙ্গতনা আইয়া তাউজে মথা বখুদি মাক মঙ্গোল ওইনে নবগি দমাক আই কোক্তক নাং নাত নু মঙ্গোল পিনে বিউ কো হি মা শক্তি
2: ইতে বগি বগো ওগল ওগল ওইতে বগি বগো নং ইনতে বগি পোল দেগি
1: ইমা
3: হ্যালো কনা হাইবিও হয় কী এজুকেশন মিনিস্টার কে কোয়ার্টার দেখি হাইবিও ও মানে মানে ডাক্তার রিজা কে ক্লিনিক নি হই জানে আই ডাক্তার সৈতন তামজগে থামজরগে সঙ্গপনি হে মানছি গাইস চাও জানি কো কোয়ার্টার দেখি হে তোরক্ত না ক্লিনিক ফ পয়সা লইনে তোরিস আগপনি হে
4: মানে
3: ও ও ডক্টর
4: মতাম সে তিন দখরে ওয়েটিং রুম লাইবা না সিং তো আমন তো নে ছেলে লন থাজল
3: এমার্জেন্সি
4: কেস নতুন হানি সেরেন কাজল
3: ভাবতা
4: ক্লিনিক মন্ত্রী মাখাদ অফিস নতি মামসি আসন লাইর কয়াগে লাইনি আইন কনাগুমি সাকমা আই ক্লিনিক পেসেন্ট আবাব
5: খেমা
3: এমার্জেন্সি কেস মাসে এক্সিডেন্ট হলো মালে খারাপ সিরিয়াস কন্ডিশন লে হরে ডক্টর
4: ফারে এমার্জেন্সি নোম দেনে আমি লাগে চাই আই লাগে
3: ডক্টর
4: বাবা
5: বেমা
4: আই এমতো সঙ্গে খিগে এমার্জেন্সি আমরে
5: চলো চলো কয়াদ পুকিল সেন সেবা তৌরিবা বেমা নাসি বাবা নি ক্লিনিক লাপি বাবা কি হকচাং আনাব লাইয়েন লাপ নতি ইসাবি শিরো মাইথুমদো বাবা নি ইয়েন নিন লাপনি উরে ইসাগি নু শিরো মাইথুম আসি মুপুকজেল বাবা নু উরে আদবো লারে রব বাবা ন নঙ্গু মিম ওয়েন নম সেম লপ নতবনা নাহ কি নপমদা আই গে সেম শক্তম মসে বাবা গে সেম শক্তম তাক পঙ্গম খিরে মশিদ মুক্ত ন বাবা বুড়ি ওয়ারু গ নকো নপি মছা আই আই গ সিগিরে মুক ইয়োর গে কো নপি মছা
1: ইয়াম্বা

0: हेलो,
1: हेलो,
0: गुड इवनिंग मणिपुर गीत हरम धता राम नोक्चरी मिंग लाइफ हम तक पियो।
1: गुड मॉर्निंग मैम, गुड इवनिंग मैम।
0: गुड इवनिंग
1: मैम, फोन तो जरी भाई कुछ जमाए लिखा है देखिए। बालिन क्या है मैम?
0: बालिन
1: आओ मैम।
0: बालिन से कोई रे को थिंग ना की दवा
1: आओ कोई रे।
0: होए नुंगाई बिरी कम दो बिरी
1: नुंगाई जहाँ तारे मैम ये लाउसिंग मत हम बोलते नहीं ना कॉल लाउसिंग खराब चला गया तुम
0: হয় হকজাংগদি আনা এ কেম ইয়াও দিকো
1: আ হুজি ফোগি বানা দি ইয়াও
0: হয় আদু দি বালিন কারম বাই সেই নং আসি তাবি দইসে কই গি গুড ইভিনিং মণিপুর দগে
1: মেন মরুত কি মরুত ফিলাম দে গিনা
0: হয়
1: আ পুষ্পা নিগা মিনা পুখরেনা সত্তা ভাগিয়া দে কোন শিব তো বদ দুসাগত
0: ভাগিয়া দে কোন শিব
1: আ
0: হয় ইউম নাম সুধীর কি আমাই একটা গোপিনা সাইরাংবা মমাং থাকিব ইসাই সাইরিংব সাইরং বসে চকমানা খানবির বালিন আদো বালিন হাইডি হাইজরগা মুখ সাকপিরক্ত্রদি হাইদনা মুখ নুংনাংব মদি পুয়ে দো হাইফেতং দিংংবিরম বয়াব্রা
1: মেন সিজি মে নিপি গি ওয়ে মেন সাকপদো এ হাইকে বাল সাইদ সুম তাবদে থাজাবা
0: হয় হয়
1: পদে চা জানা ওয়াদ
0: হয় হয় আদো দি বালিন ইয়াম নুংাই জারে হাইবে সাইসে কুদল তামজেরি তামিনাসি

0: हेलो हेलो हेलो
1: हेलो
0: गुड इवनिंग मणिपुर गीता रमदा तराम नोक्चरी ताबीब्रा
1: हेलो
0: ताबीब्रा हेलो ताबीब्रा
1: हेलो हेलो मैम इताजी
0: होय होय आकाशवाणी इम्फाल ना संदोकचबा गुड इवनिंग मणिपुर गीता रमदा ताबीरा ब्रा হয় হয় আদো মারুপ কি মিং আমাদি লাইফম তাকপিও দুগা খৈদাবিবে ইসাইসু খানবিও
1: আ ফিল্ম জহরা ফিল্ম জি সেন্ডে তাজে গেতো বনি ফোন তো জরে বৈ জি কদাং বন্দগি কুমার
0: কুমার কদাং বন্দগি জহরা গি করম ব ইসাই নো মারুপ না তাবি দইসে
1: আ জহরা ফিল্ম জি
0: হয়
1: চোরো খাইবম মনি না সরপা
0: সমাচরণ কি টিকেন সমাচরণ পূর্ণ সাইরং বৈসাই কুমার হয় হয় আদি খুদং চাবাদি এখন পিজাদ্রে ওয়ারবির হয় হয় আদি মারুপ ইসাই খুদল তামজরি তামিনাসি